Ամուրի ծրորկի էշ բոքո խորդ գրինակը հավքարի աբուրի ու դարի եկու դնավ վրա հրդու ալատի անդա, ոզիրե կարն դարբայու կուչպերան է սուրի է ասադշի է բանի, ռոժա չրշեմ է, բիսնեհի էկուցիր մհե, լշջամի պայի տաղտապիշուազի کارگاهی جیکو پیچکن کاریان خود کن که هفکاری آبوري و اداریایی دنفره هر دو ولاتیان ده لگوری را کند نی وزارت کارن دروایی و کشوران هر دو عالیان مکانیزمیان کو اکتیف کردن کای پیوندیم بانگی کو پشتوانی بازرگانی او و برهینی کو پشخستن کو هرگلین کو دنفره سازین دیاریا کو هواشی دیگه او کو پیچکن Avjibinaji, pishtikun zekrnaka paymanaka dnavbara parazgaha bankana vandiya ya Suriye u biryariya vakrnaka jiko Muhammed Safwan Islanda u seruki bankana vandiya ya Turkiye ji Fatih Kokarhande jiko dedeji biryariya vakrnaka hesabeki firmi jibu bankana vandiya ya Suriye ili Turkiye ji dede u legal ku hesan kirnaka ko Mamadaliyen ku dedeyi u bazırgani yiku dnavbara hirdu walatiyanda و هر و هاجی، افجینه دچار چوبایا پایتخت کو هیکتنه که انجام اجینه ده فرمیده این کودنا برای هر دو آلیان ده، دیکش بو تمام کردن که هفکاری تکنیکی دنا برای بانگانا وندیا سوریه ده و بانگانا وندیا ترکیه ده دوباره دریایی دژی بانگی ده. که هنگوی سوریه دست به کردن کانونیا کوچشتن کودنا برای شامی و کو مدن کوچی منواری دژی 11 تابخ دژی پدیکه و هروجانجی سه شامیه.

մեջն սուրի ծրկի է, շվո քո խորդ գրնակը հավքարի աբուրի ու դարյա եկ ու դնավ վրա հրդու ալատյան դա, ոզիրե կարն դարբայու կուչպերան է սուրի է, ասադշի է բանի, ռոժա չրշմի, բիսնեհի է կուծիր մհի, լշրամի պայի տաղտապի ու դը ամադաբունեի պեր ռզգահակո պարզգահաբան գանադը վնև դեղլետի լիջիքի ու նավենտեյա սուրի է, սավուան ռսլան ժվուքո, ուտ բեջակրինակա ուքո, կարգը հենգժիք ուտ բեջակրինակարի են, խորդ կրինակը հավկարի ապուրի ու դարյայի դնավվարա հրդու ալատյան դ لگوری را کندنی وزارت کارن در فایو کشوران هر دو آلیان مکانیزمین کو اکتیف کردن کای پیوندیم بانگی کو پشتوانی بازرگانی او و برهینین کو پش خستنا کو هرگلین کو دنابرا سازین در یاردیا کو هواشی دکه او گوی پیجا کردن اف جی بیناجی پشتی کم سکرن که پایمانه که دنابرا بارزگاه بانگان افندیه یا سوریه و بریاریا و کردن کاجی کو محمد صفوان اسلام دا و سرکی بانگان افندیه یا چرکیه جی فاتح کو کارهان ده جی کو دیده جی بریاریا و کردن که حسابه کی فرمیش بو بانگان افندیه یا سوریه لی ترکیه جی دیده و لیگل کو حسن کردن که کو مامادالی این کو دریایی و بازرگانی این کو درابرا هر دو والاتیان دا و هر وحاجی اف جوینه ده چرچوبه یا پاییده کو هیکتنه که انجاما جوینه ده فرمیده این کو درابرا هر دو آلین ده تی کش بو تمام کردن که هفکاری تکنیکی دنف برا بانگانا وندیا سوریه دا و بانگانا وندیا ترکیه دا دوار دریایی دا جی بانگی دا یا کامپانیین که فرودگه هین که یا سوریه دست بکردن که نویا که گشتان که دنف برا شامی و که مدانه که جی من واری ده جی یازده تباخی ده جی پیدی که و هر روزان جی سه شمیه.